0: আমাশে পানি মধু হোশ কি এ যায় মুঝে তো
1: Big 106.2, the beat of Bollywood. Some nights need no words, just the right vibe. Sink into the big chill, only on Big 106.2, the beat of Bollywood.